0: পানি পানি, ওহ ওহ, পসিনা ছুট রহা।
1: লে জাইয়ে, ইয়ে ইয়ে লিজে পানি। হে ভগবান, দিল কে ধরে কে কারণ ইনকি হালত হ্যায়।
0: আম্মা আম্মা,
1: মামাজি মামাজি মামাজি, এক ইঞ্জেকশন লগা দেতি হুঁ, আপ আরাম সে সো সকেঙ্গে।